0: ཉེ རང གི མིང པོ ཅི ཡག ཆེ དུ གོ ལ རང གི ནས དག ཆེ ཆེ ཕི ཆིན ཤེ པིན ཆོ ཁུན དེབ ཆེ ཤི ཚ ཧ ཤི ཟེམ ཆིན ཤེ པིན ཆེ པ ལེ ཤོ དོ ཅོ ཤི ཆེ ནོ རང གི བ ཡོ ཆེ ཐེ མ ཐེ སོ ལ ཉེ ཁ ཡོ མ ཤི
1: Sol ninga yo ma ris. Sol ninga yo ma ris. Di khar si re.
0: Rang ge qing chang sang wang ko ha ku bei ma che. Zhuang rui le chuo qi ge yue bo. Qing hao rang ge ha ku yo re. Nie che ne qing hao rang ge ra xi ruo qian sheng guo re. Tie ma che zhi ge ge qi dang ga le rang ha ku sui bo. Nie xin chu.
1: Mīdī ngē bālāk ābzhū shī rī mādō. Khōng tsab chī tū mā shī. Ngā tā qīng hāo rāng gā zhī wā nyūk zhīn tsāb dīn tsū. Rāng gā xīng mā shī.
0: Dī ngē lō. Ngē chē khūng yē yu lō. Lō wā chūb chāng shī tāng pī. Chē khūng dī bē jē lō. Qīng hāo rāng gā mī tāng jē nē zhū tē chū xē xā. Yī nē zhuāng rūy dā. 영지미 제주 제배마도 칭찬이 랑은 내주 제주 제미도

ওমে খলং ছুই কি কুরসিন সিন তো কি হে কুরসিন থেজো ওমে ছুই ছালং থা কেসার ছুই চি ফেনকি সিন মাবু ইয়ে বে শো ছে গি হে নমশি ছাব ইয়ে বে গব নিন চি নি নাং শো লং গি হে কেসি নমশি ছাং জাম ইউ না শো লা ওয়ারা নিন সুম নে nga phara korgi hi lao zhen ki chung de ne ta bara sho ni sho se xi ta zha wa ra zhe ni cha lom ju rim che me du mi rong wa xie tu ju ro ma se su por ko we su ju ko de tu bi yue jie sun ye